0: Hier. Er is een ongeluk gebeurd, er zijn twee rijstroken dicht. Op de A2 Den Bosch-Utrecht bij knooppunt Everdingen nog een kwartier vertraging door slecht wegdek. Daar is de rechte rijstrook dicht. Er staat een vrachtwagen met pech op de A2 van Eindhoven naar Maastricht bij Maarhezen. Daar is ook de rechte rijstrook dicht, kost je een kwartier. De A6 Muiden-Lelystad is dicht bij Lelystad door een ernstig ongeluk. Voorlopig kun je het beste omrijden via Amersfoort en Zwolle over de A1, de A28 en de N50. En op de A28 Zwolle-Amersfoort bij Hoevelaken ruim 20 minuten vertraging door bergingswerkzaamheden. De rechte rijstrook is dicht. Je kunt omrijden via Apeldoorn over de A50 en de A1. En tot zover de ANWB Verkeersinformatie.
1: Mijn Annie. Mama papa ka wo namumkin sapna jo sach hua hai. मैं उनकी दिल की धड़कन हूँ जिसे वो सुन नहीं सकते. मैं उनकी पहचान हूँ, उनकी आवाज़ हूँ. हमारी छोटी सी दुनिया है सिर्फ तीनों की, लेकिन मैं आसमान को छूना चाहती हूँ, गाना चाहती हूँ. आवाज़ और खामोशी टकराते गए, फिर भी सपने जिंदा हैं. है ना ये नामुमकिन सपना? लेकिन वो जिंदगी ही क्या जिसमें कोई नामुमकिन सपना ना हो.
2: उजाला रेडियो है ये सुनने वालों.